0: মা কই ওয়াশ
1: গুরুদেই
0: বন ভূমি গে মাশক নাক তু না পৃথি মাতা বো মমন নখন কি
1: একলব্য
0: আওয়াং বজাত টপক প ব্রাহ্মণ ক্ষত্রি সুনা হিং বগি থই আহেন দ তাউনি গাই শক্তি গে সুখ তানরি গাই নং মন্ত সুখন কি দে বন বাসি বু করম নঙ্গা কনি আতোন বসিং বু করম ন ইয়খ কনি
1: গুরুদেই
0: তোলবনি হারি বদশু মচা সিংহ দুনা মকুতলিরুং চেতন পাই দুনা গাখি বন ভূমি মখই সংসার
1: আই কই সুঙা কনি আই কই সংসার ধর্ম যুদ্ধ থেং ন দুনা পান্ডব সিংহ কঙ্গরে হস্তিনাগ সিংহাসন কৌরব সিং গে দমক দুর্যোধন গে দমক গুরুদেই কৌরব তেঙ্গল গে সেনাপতি আমগি পান্ডম দে পান্ডব মাংহন বনি পান্ডব মাংহন নব পরম সিনবা আদু খক্তনে দশু মচা আমগি নিংসিং থৌমৈ গি থৌচাক ওইদুনা আরেমবদ মত মাংহন বনতে দে
0: দুর্যোধন আদু হাকন ফিঙ্গত
1: গুরুদেই
0: নাহক নঙ্গে লাঞ্ছং দ পথা জরুর ইংসে থেংক্রে ইউথক আমা মখাই ইয়েইক্রে সেনাপতি গি ইয়াথং নেই
2: করি আচার্য
0: নাহক পথা জরুর
1: গুরুদেব
0: কাউ গনু অশমশ সেনাপতি আমদ লান গি লাঞ্ছং সিনব নং ন খ রাক্ষিন গদ বনতে
1: গুরুদেব প্রণাম দে
0: এই প্রণাম আহিং আসিমদি ওয়াং আসিনা হংলিব মখাই নুয়াই খিগনে হয়েঙ্গি চাওরভা লঞ্জাও আমগি থৌরাং কৌরব পক্ষগি সেনাপতি আমগি থৌদাং বু নমত্তুনা থমো ইয়াসিনা হংনিংলি লৈগি সগাই মথক্ত আকোইবগি ফিবম গাখিব কৌরব পান্ডব পুলান সিং নরম্বা আহিংব মকোক আসিনা হস্তিনাপুর সিংহাসন গিদমক সংনরিবা শক্তি মুনব গিদমক থেংনরিবা মহাভারত লঞ্জাওব উরগা করি খলি গবয়ক কলেব্যা করি খলি গবয়ক কলেব্যা তুমাদি দেব পুরুষ প্রধান তুমা সা বিশ্বাচ পরং নিধানম বেতাসি বেদাঞ্চ পরঞ্চ ধাম